নিরভৌ নিরবৈরকালমূরত অজনী সৈভং গুরুপ্রসাদ হে প্রাণনাথ গোবিন্দে কৃপা নিধান জগত গুরু হে সংসার তাপ হরণে করুণামে সব দুঃখে হরো